0: আপনি সেটা ফোকালিও বা লিনুক দুগন রিপোর্ট সে বা হাও আনালিজা নি প্রসপেক্ট বইন হাও তামা গ্রুপ নে রিপোর্ট আমি না ফাটিং ভিজিওনালিজা ফর ভিজন বমালু ফর কনসিয়েন্স বমালু ইনসা ইতে সিরাবে দিয়াং ইতলা দুং মাতে নে কিনি বল সুকুনি তা কন্ট্রিবিউট ও কিতানে কানুইং নে বা ইনস্ট্রুমেন্ট ইলু ইয়া জাস্টাউন কুরসু পাস আমি লাও লাও লাও ইয়া 2021 গ্রুপ নে সার্ভিস সেক্রেটারি সারমাই আমি ও সিকলেন ও কম্পিউটার তুষ্টু জুপুর রেসিং জানে 2021 গ্রুপ হালো কনস্ট্রাকশন লিনুক ও আমি ও সিক 2470 বাতাসি সেক্রেটারি পেস্কা নে মাইও পারসিরু এজেন্সিয়া ও সিএ মাই আমুতু নাফাতিন কন্টিনিউ ইরনে আমি নাফাতিন ফুজাম বমাল কথা ইতা থিংক হ্যালো ওভার ইন বেমাক বহুত লিভিডানে কারে কি তো কারা কি তাউন 2023 ওরে ওরে ভাই আমি তুমি 2022 তাম্বা এটা খুশি সিরবে কর আত সিরব লি মারাস দো মিনিমাম সিরবে কর এটা তুমি মেবে তাম্বা আজুর সলাদুন মাই মোরাল বসি গ্রুপ মুস তুম তুয়াং নেবে প্রিপেয়ার নেবে ইয়া মাস ওর ডিপস মত তাম্বা নে রে উনি আমি প্ল্যান না ফাতিং কাতা 2023 সেপ্টেম্বর আসনে থ্যাংক ইউ খুশি সেটা বড় রিবু আসনে তুমি খুশি ইয়া ইয়া টাইম কইদা ইয়া লর নে বাতাসনিয়া আমি প্ল্যান ওনা কথা লাওস স্পেসিয়াস ইয়া তাস নে নে লিড মাক বেসিক মোট মাই বে আফিনাল ইয়া রাইমারাল মোস বেসিক বারাক বাক মত আনে সং ইয়া নে মানুইদা মেতাং নারাং কাপুয়া ইয়া ফতলুকু পুস বা ফালে বে মাকি কি চিরনে পুস কাকাতুয়া হো ইদে রিকু নে উলুক টেম্পো উলুক নে বারাক কোজে তো তো নে মোস বারাক মোস আগুরা কুতুতলে আফিনাল ইদে নে মোস বালালা নে বে মাক এজিস্টে ইয়া পার্ক ন্যাশনাল মাই বে কুতুনা তামনে এমনে হালো গলে তাম কিলত মানুষের মে দিপস কমনারে মসলা দুন কনসিয়েন্টে কোনা বা ওন সাইট তা থ্যাংক ইউ প্রোটেজি তা মে রিকুরসু নাচুরেস পারা ইয়া টেম্প রুমা তামস ফো কন্ট্রিবিউশন বা ইয়া পালাসিও ইকোসিস্টেমা দেনে লিলিউ দিপস ওন সাইট তা তু জেরে দেনে নাকফিলা আম বা সেন্ট্রো টুরিস্টিকো আতুইতা পেলমেনুস জেরে অংশ পর অসঙ্গে তামই তম্ব কমনারে নেবে প্লানু বাওয়েন depois de lenuk ami mafati tama tamba fale baladar remara manu sirne ba bisit mo dene importante bes tamba kare manu manu fui de tenki identiku ba klangida klang kultura ida de manu balu ne be makla kontina ne manu lulik sirne identiku ba klangida ne sang loriku kapua sirne kakatua sirne fale makiki sirne ne ba klangida ne
1: Além de né, grupo conservativo e há obstáculo quando há recursos humanos no fundos, também né, nha sujeira ba governo Timor-Leste no agência internacional onde for solução. Mas e tarona há muito nha preocupação.
0: Obstáculo mos, recursos humanos, demos até precisa, também está precisa admissão, está precisa contacto ba mai, está precisa, fundos, está precisa fundos, investimento ou tudo. Persija fundus. Laya investment tidak nebek ke laya fundus. Kita persija fundus atau desi mulai. Kita kalau kita serius kalau investment itu persija fundus. Depende bab planu ne ya ya tinang gua tinang turu tinang at bau ini kesiatin saya dah nek ting klaru tinggi kontinu semua ke tenai start of year wajib semua fear itu hari for fundus karik baik. Kena bab lenuk ni ane ya ustak lupa rak. Terima rumah kau nama sih sih explain ane. Ida fali ya kalam bot ne ita maliring. Tetengki bahin fatim fixir ne ya ne kan titik empat. Titik dua, titik satu, ketiga suruh ni bali bawa, tiga sepuluh suruh barai mampu ni bawa. Fiat tu sudah tinggi ya, mana sudah tinggi bah? Hei, ne obstaklu. Fiat tu mak bayi entah sih macam mana. Tapi sih ada fatting ya, motivasau, ya montari ya motivasau. Kodi kontribui ba dekat tu ministerial diploma minister konjun tu nomor 12/2015 ni ba. Sih ada yang judgement tinggi lah, bahira ita kemudian nivel rural sih ne maka ita persija aktiva direktamente. Persija ita mesti lebih takamatan parte autorade munisipu nasional ni agensi mesti lebih takamatan kata esforce sih ne tala bele lah voluntário tinha matina né tá susar mínimo tá valorizado toco hakbesito anba serema grupo ne enfrenta atu resultado vida nene aumenta tá aumenta grupo ne esses tablemos aumenta atu ne recurso para coita pedir conserva
1: Diak Maluko 20 Radio Rakambia Sirahoto informasaun ne mata kaitanya hasuru malu balorong ohin iha notisia nasionais husi studio sentral Radio Rakambia Kampung Alor Dili Hau Fernanda Muniz Arozo lori ekipa ne bester bisu ba programa idane aksumikang husi tabot sirnia futar tilung i adeus

0: আত কলিয়া তুরে জল বেনে দি মাস কালো বে ইহানে নে আমি চিন্তি হানলে বুয়া তীরে প্রবলেম বা আমি লাইহা কালো ইতা হালো বসতো ট্যাঙ্কি ফ্রি যাবে এগুলো আমি নে বে নে পেন্ডেস মাক দাদা ইহা 2016 বে পেন্ডেস দেওক মাই উলুক আমি উজা বে হুসি বে উলুক জাপান মা দাদা বে সি সুকুলাও হাতা দাদা মাই তিয়া হেনে মা আমি হাসাইতে ইডা সেমেন্টার আমি হালো টাঙ্কি হেলেতে নে নে মা কুইন্ডাও খাও তামা হলে প্রপোজ তামা আমনি টাঙ্কি আতু আতো না নে বা কোন আওয়া চেও সাজু দাতা না আতু হাড়ি আমনি টাঙ্কি নে নে বে পেন্ডেস দারা তাম্বে নে হে 2016 নে জুন তাহা মুতং বেরো মা মাই নে নে বে কোন ডাউনি ফাইল আতি আম গাম পইম বা বক্সে মানে বে নে মাই কালে না ও জে এম এফ সি ইয়া নে পেন্ডেস দারাতে বে নে হতু আমি মন তাকে রাস একিপাই দা জে এম এফ জেস্তাও মানতেন সাউন ফ্যাসিলিটার নে গ্রুপ নে হানসা আমি মন তাবর হরি হারে বে নে কালো আথে নে বে আমি দিসি দি উমা কাইন্ড কালা ফুলেন্ড লিমা পুলুসেন ওসানে তাহ মুতু হরি হারে বে বে পারালন রুমা কেতা আত কারি নে প্রিমিয়ার রুম নে তামা ইয়ে বে বে উলু নে বে টেন মা বারাক প্রবলেম আছে হানসানে ইনতাউন এমা হানসাম বে ইতা বলু মালু বা তুইর বে মাই ই পইস আমি এমা এমা হানসা পাতাসে মাঙা দিয়া দুরান্তি আট বেশি তিনা ইনতাউন কমু বে আমি হেনে গু কমু সেরা কেলুয়ারা তার যেহেতু নে ইহা কোয়া যে দারমুডা পু এনাম ব্লাস ইদাম তুই মানে হামুতু কামে গো হাত গাল তোলুন রেসি হানসানে ইনতাউন বে ফিস্টিয়া মাই তু সে ফুসুন চা ইম কুড়া মোলক লাই আহ আমি আমি রেসপন্স ও আমি আত কুড়া মনুষ বে লাই হা ইনতাউন লিউ বানে না আমি আমি সেটা সির ফুসু ইনতাউন আনসা বে নে ইতা বেল রেজল হয়ে গেলাই নে ভালো নেই বে নে ইতা বেল রেজল মানে ইতা তেঙ্গি হাসাই তিয়া পার্টি লেতে নে বা সির নেতে কে তাক তিয়া বা সিরা লাবেলে বা হাসাই ফেল বে বে তাঙ্কি নে হানসা বে উজা থে বার বারাক নে বে ইনতাউন আমি দি সিরি দিয়া হাসাই সের নে তেকে তাক ইনি পয়স তাঁ বা তাঁকি বো নে ইনি আমি পার্টি করাই উজা হতো না নেবে আহরে আগর সেমানে লারা হরে বে নে মাইলা পারা ইনতাউন বা ওইন নে তেঙ্কি রেসপন্ড দেবে সেটা ইডা সের নে তে নে কালো কে তাক হনে প্রাতি আমি হেনে তুন বে নে স্ট্রাইক রেত না আইরে নে আতুরে জলে প্রবলেম মগিরে নে দিত হো আমি তাঁকি নে দিত কালো তাঁকি নে তোমা কোনা berarti ami henene bemas daru sampe ami ujamas daru rumah han sampe atu halo han kuda modo rumah kuda hanu ne ne ami ne lapayo na tamba be stragon tamba ta kuda modo priting bebar ihane ami aldia tolu ham hela gabun dene tamba ihane aldia han kan ami hela la ape la tuir be aldia de hela ami aldia momenta la mo sela hane daru muda pu mo sela hane kami go mo sela hane nar tutu mo sela hane ami ne han sampe campur আমি জাদুর নে হুসি ইস্তরা মাই ফেলনে নে মমেতা বা হুসি ইজন নিনি নে মানে লাভ হাতা পড়ো না ছুকু রুয়াম হেলা আমি বালিজাম ইস্তরা নে দেন ছোরি বা নে লাভ হাতা কুড়াম হানসাম বে আত কুড়া বারাকলিও ইহানে আত কুড়া বারাকলি হবলে হানসানে নিয়ে ইস্তরা হবলাই দিলা তাম্বা বে সেটা বুয়াত কুতুল মুতি নে নিয়ে কানু বা কার না কোনো হতো বেড়াতে নিয়ে কার ফেলাই দিলা দিলা মাতে হতো তা মানে আমি ইহালার মা কুড়া না কোনো হাসাইতে হতো তাম বুয়াত কুতুন নে নে নিয়ে মা কায়রো না নে
1: Entre tanto, o coordenador extensionista e o posto administrativo Bazertete, Felizmino Gonçalves Hateten, aproveita o estado de emergência e a iniciativa coordenamalo a comunidade selo Halofini Batanjarinas no Sabraca. Informação completa, mas acompanha Hamutu.
2: Proceso ami halaiba pembibitan Sabraca wane, ami aproveita o estado de emergência nian, então do que halimar hia uma, da ami coordena malu, bolu malu, ami halo aktividade dane, atune, hodi halo aktividade, atune tobe estado de emergência de hoto, ami beleba halo serviço, então idane, ami realiza tena. Idane ami nia inisiativa rasik, ami bolu malu si kolega extensionista, kolega floresta, imos kolega plantas, halo pembibitan ba tanjarina e Sabraca honi montante debe ma ami plan max halo majiminus at basic we 10,000 apes depois idane ami siharetan ai wan silo kanesan mangustaun rambutan sekar kamutu ho cewes ami mos bele prepara ai dila California atune bele ajuda mos ba itania agricultor teliu ba tanjarina ida ne ami hola di jaung katak se Persija Barak ami se faan mai be amu tu ko NGO CWS nian entan ami bele apuyu ba tarje tu CWS nian liwi suku ne be mak CWS service ba Indonesia.

0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশো সিতো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইলে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আপ্রেন্ডে নু হাউ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নিজ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজা কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মা বে হাওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ ইন মরিস মাই আগর হাউ জার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএনভলভমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএনভলভমেন্ট বা জুভেন্টুডি ইন্ডিয়া ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আন্ডাসি ডিসএনভলভমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরুনে রিয়ালিডাডে হাসোর মানে সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাক নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আই এম ওকে হরিয়া খেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদে রিসে সিরা তেতে দেন ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাত্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কেডিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হডি বেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা non la assez suba éducation de nebe maka crédible basira anto ikus itala ya saudi nebe maka dia no mosi éducation nebe mak dia itala ya conhecimento nebe mak dia maka ita se label ya capacidade atu contribui bana sam honune how garante te best no how fear kata luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe maka hao classe para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saude nebe maka dia honune si bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hoto-hoto tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane harai katak, ou tuir hane perspektiva kona basuntu irane, depende baitan espiritu da luta. Tambah si espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak hatur itu nih spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itu nih povo oprimido sira.
0: Oke, okay, dek maloko vintis, antes ita ba kontinuatan ita nih programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the

0: ওকে দেখ মালকো ভিন্তিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে খুশি বেলুন সালে সফরে শোনাবা মালকো ভিন্তিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন নো ফো আপোয়ু বা দেজেন ভলিমেন্টু
1: লস দুনি কাতাক ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইদে জোভেন্টুরি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওসন আতু কন্টিনুয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিদো সাউন্ড ও কন্ডি সাউন্ড কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইদা প্রেসিজা হা হরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক দুরান্তে নে ইদা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিডাডে না সাউন্ডে প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নিজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানো না কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মা গ্লাডিয়াক সিএনসে ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোন বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন্ড ইয়া ইন প্রিমিয়ার হাফ ওয়েন মোরিস মাই আগোরা হাউ জারোপা মোস ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন্ড নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মোরিস মাই সে ইতা মাইও সে আসাম বলুন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নেমস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জোবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে দে কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাদে ডাল ওয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটি নে রিয়ালিটি ইডানি হাসোরুনে রিয়ালিটি হাসোর মানে সেন সাইডা রিয়ালিটি ইডানে বে মাক নি সিনতি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতেতে কা তাক আই এম ওকে হরিয়া কেলা ইতা লিগা বা জোভিন তুড়ি দে উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোলদার ইসা সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকুম তিতলু ডুকে লাকুম পাত্রিয়া সে জোভিন তুড়ি দা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মা কা যেতেন কনসিয়েন্টে বা রেলে দাদে যেতেন গে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দেতেন আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটি তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন তুরি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাই বে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালিতি গানে সে ফর্মা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বানা সাং নো ফো আপোয়ু বা দেজেন ভলিমেন্টু
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কোন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হডি বেলা কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দা নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হডি বেলা গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইয়া সুসিদারে কিয়াক নো সুসিদারে রিকু নো সুসিদারে কিয়াক লা ইহা অপরচুনিটারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আদেকুয়াডা no la acesso ba educação de neve maka credível basira anto ikus italaia saudi neve maka dia no mosi educação neve maka dia italaia conhecimento neve maka dia maka ita se label ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hori harahon sociedade de classe ne ba sociedade ida neve maka socialismo kaita hanan sociedade de neve maka la classe para tu bela garante povo hototo lidiu com ba jovem a tu bela ia conhecimento neve maka dia no ia saúde neve maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu neve maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoben sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atua harahun sociedade capitalismo mak tengke aprende teoria marxismo no dar arma ba mudança tuir hane hare kata ou tuir hane perspektiva kono ba asunto ida ne depende ba tene espiritu da luta tambah si espiritu ida ne makato orienta ita lihusi kondisan objektiva nebe mak kita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itene povo oprimido sira.
0: Ok, dek maloko vintis, antes ita ba kontinua tang itene programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.

0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে পুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউন্ড নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
1: লস দুনি কাতাক ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইরা নে ইতা জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইরা কে ফোন লাওসন আতো কন্টিনিউয়া বা হানোইন ইরা কে সিরা হালো লা কন্ডিশো সিটো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতা প্রেসিজা হা হরিস হানোইন ইরা কে ফোন হানোইন ইরা কে ডিয়াক বা পোবু ইরা নে নেবে মাক দুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড ইডানে বা কন্ট্রিবিউট বা ডেভেলপমেন্ট নে হাউবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইলে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাওয়া প্রেন্ডে নহ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন্ড প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্নাইজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হাউনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনেনিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমারি হেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দেনে সানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইডা নে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনিয়া আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইম প্রিমিয়ার হাফ ওয়েন মরিস মাই আগর হাউ ইজার ওপা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএনভলভমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কি ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইডা নে মুস কন্ট্রিবিউ বা ডিসএনভলভমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএনভলভমেন্ট বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আন্ডাসি ডিসএনভলভমেন্ট নে মনোটং কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরুনে রিয়ালিডাডে হাসোর মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাকা নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে থাকা তাক আই এম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফোতি সের নে তেমা হুসি দেওয়ান সোলদার রিসে সিরা তেতে রে ডিয়াকলিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা ডিয়াকলিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডিডা কই আতাম বাডালা রুয়া কা আতান তান কা আতাম ফোং ইয়া না সাউনিডা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বারে লিডারে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দুতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সিয়া ইডা রিয়ালিডাডে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতা জোভেন টু ডিডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন টু ডিডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডান্সা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি অনি নিদানে
0: কেডিয়াক পরগুন্দা তুরমাই বেলুন সেলে সেই ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা ডিসএনভলভমেন্ট
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হোবাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক দিয়াক নো এডুকা আসেস এডুকা সাউন্ডে নেবে মাক দিয়াক হোডি বেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক দিয়াক হোডি বেলে গারান্টে নো মো সু অ্যাপয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিডারে নে সুসিডারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিডারে কিয়াক নো সুসিডারে রিকু নো সুসিডারে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui bana sam honune how garante tebes no how fear katak luta ba sociedade de classe hori harao sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo kai tahana sociedade ida nebe maka hau classe para tu bela garante povo hototo lilio kona ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune si bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos ia fatin hoto-hoto tanto ia carreira, no itala ia possibilidade ida para tu bela harahun sociedade capitalismo. Honune, único dalang atua harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir haune harai katak, ou tuir haune perspektiva kona basuntu irane, depende baitan espiritu da luta. Tambah si espiritu irane maka tu orienta ita, lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi idane mak hatur itu nih spiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba itu nih povo oprimido sira.
0: Oke, dek maloko vintis, antes ita ba kontinua tang ita nih programa, musibelun sele se ofrece ta musika ida, firmai, enjoy the music.